0: পধারে খন প্রল শৈলী হতার নাই না হই আছো মেওয়ানে বা ছিজি তার মুই পিব মিমামি মার্বলারি প্রিম বীর বেশি সর মোবা গঙ্গা আর গ্যালারি ইয়াব মই বা আছো
1: নাই ইয়াম বীর তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পর্দি বীর ইয়াব মহিলো খারে তারে প্রে ইয়ান সেদি
0: স গঙ্গা আর গ্যালারি তোত বনেবরা আছো
1: তর মি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্পাই বনিম্রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম্রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বনিম্রো
0: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি পাইছ ভনেরে একপটক তৈলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
1: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথে মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথে হামি কহা ললিত কলা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তি ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোক লমছুং প্রোপ্রাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 0665531387 মোবাইল নম্বর 9842646648 র 9843018383
0: তুলাই ফর্কিনি করে তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত হালেছেন বুড়ালে দেখাউনলাই হলা নি তোলাই ফর্কিনি করে হাঁসেকা না তো আমরা বালে নি তালবারাহীমাই রাখনু ভাও কে রে দাঁত অলিসম বলিয়াই ছন লোকাল কুখুরাকো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
2: বারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহদ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্ণে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনিহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্ণে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্ণে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদী ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিসাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রণালী বেশি শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লমজুং প্রোপাইটার জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9191920981
3: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण
4: काम्ने रोग
3: बौलाउने रोग
4: ढल्ने रोग
3: मूर्छा पर्ने
4: सपना नराम्रो देख्ने
3: डराउने
4: रिस उठ्ने
3: तर्सिने
4: खान मन नलाग्ने

0: তোর দুঃখ কে টাউ কো দুঃখ নি কে পেট দুঃখ নি কে দুঃখে আও দুঃখে আও জানি এই বেলা পখালা লাগে হইরান হইনে কাজ জানি হলা কি করনি কি না করনি কইলেই বিরামি ভয়ের কেই মেলো মেসে যাই
1: বুয়া চিড় নগর্নোস ঘটেই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি সর্ক সেরা চোখ দেখি কারাকার জানে বাদ ছ নি তেই যাম বরু
0: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো
1: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
2: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথেই উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটর সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
3: বাবু এ বাবু ঝটে উঠ তো ছিটো উঠ না আপনি বিহি বিষে জস্তো ছ বুহারি কো লাগি গহনা কিন জানু পরি না উঠ তো ছিটো
4: হো
0: হো তো এ আমা বড় কা জানি ভন্নু তো
3: পহিলা মুখ ধুনে অনি এই আমরাই বেশি শহর কো ভীমসেন স্থান চোক মা ছ নি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল জানে সুনচাঁদী রা হীরা কা ভনে জস্তে গহনা পাইনে ঠাউ ভনে কই জয়লক্ষ্মী সুনচাঁদী পসল হো ত
2: 2045 সাল দেখি নিরন্তর তপাইকৈ সেবামা সমর্পিত জয়লক্ষ্মী সুনচাঁদী পসলমা তৈয়ারিকা সবই খালি গরগহনা অর্ডার অনুসার আধুনিক ডিজাইনমা সুনচাঁদী র হীরাকা গরগহনা বনাউনুকা সাথেই কম্পিউটার তৌল দ্বারা নাপ যাচ গরি গ্যারেন্টিকা সাথ খরিদ বিক্রি গরিন্ছ
5: জয়লক্ষ্মী সুনচাঁদী পসল বেশি শহর নগরপালিকা 8 ভীমসেনী স্থান লমজুং প্রোপাইটর বম বাহাদুর বিশ্বকর্ম র সুরজ বিশ্বকর্ম সম্পর্ক ফোন নম্বর 066-520-209 র মোবাইল নম্বর 9846-58565 রাশি অনুসার পত্থর কা লাগি জয়লক্ষ্মী সুনচাঁদী পসল ল নাই সমজন হোস
6: ও ভারে খন প্রল শৈলী হতার লাই না
7: হই আজু মিবানি বা ছিজি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিব বীর দেশি সর মোবা গঙ্গা আর গ্যালারি রি ইয়াব মইব আছু
6: নাই ইয়াম বীর তয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো ফারে তারে প্রে আন সেদি
7: স গঙ্গা আর গ্যালারি রি তো তো বনেব রা আছু
6: তর মি মার্বলর ফিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বনিম রো
7: তৈলে ভনেকো মইলে সবই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি কি পাইছ ভনের এক পটক তৈলে সবই ভন্দিও তা নেপালি ভাষামাই
5: বেশি শহর নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোকমা রয়েকো গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মা মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথেই মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইন্ছ
2: সাথেই আমি কাহা ললিত কলামা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথেই বিক্রি বিতরণ গরিন্ছ
1: পবিত্রা গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা 7 পুরানো ব্যাংক চোক লমছং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 066-531-387 মোবাইল নম্বর 9462-46648 র 9463-01883
6: কিন হাসে আমার নিয়ে বুড়া তোলাই ফর্কিনি করে
7: তাল বারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত আলেছেন বুড়ালে দেখাও নাই হলা নি তোলাই থরকিনি করে হাসলে কা
6: হুন তো আমরা বালে নি তাল বারাইমাই রাখনু ভাল কে রে দাঁত অলিসম্ম বলি আইছন লোকাল কুখুরা কো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
1: তালবারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহ দ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্নে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনিহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্নে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্নে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদি ভর गर्ने, फिक्स दाँत राख्ने साथै दाँत झिक्ने, राख्ने र बनाउने, मुख गनाउने, दाँतको हर्ष, घिसाबाट रगत आउने, सुन्निने, पिप आउने रोगको विशेष उपचार गरिन्छ।
5: पाल बराही डेन्टल केयर सेन्टर प्राली, बेसी सहर नगरपालिका साथ, भीमसेन स्थान, लमजुङ, प्रोपाइटर ज्ञानु केसी। सम्पर्क मोबाइल नम्बर 98461-32004 र 98-1-91-20981।
4: शान्ति र विकासको लागि हाम्रो आवाज रेडियो चौतारी 91.4 मेगाहर्ज।